0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World Radio Japan Tokyo。
2: শুনছেন NHK World Japan Bangla Radio Service। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান UTC 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব পয়লা অক্টোবর বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সুরিকে ইজু দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে, বুধবার সকাল 9টা পর্যন্ত ঝড়টি জাপানের দক্ষিণের জলসীমার উপর অবস্থান করছিল এবং ঘণ্টায় 15 কিলোমিটার বেগে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। ঝড়টি আসার আগেই ইজু দ্বীপপুঞ্জের উপর বৃষ্টির মেঘ তৈরি হয়, যার ফলে বুধবার সকাল 10:30 পর্যন্ত এক ঘণ্টায় হাচিজোজিমা দ্বীপে ঘণ্টায় 31.5 মিলিমিটার ভারী বৃষ্টিপাত হয়েছে। এলাকাটিতে বাতাসের গতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উঁচু ঢেউয়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। সাম্প্রতিক রেকর্ড পরিমাণ বৃষ্টিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত চিবা জেলায় বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এজেন্সি ভূমিধস ও নদী ফুলে ফেঁপে ওঠা নিয়ে সতর্ক থাকার আহ্বান জনগণের প্রতি জানাচ্ছে। মাটি আলগা হয়ে যাওয়া এবং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভারী বৃষ্টিপাত না হলেও দুর্যোগের ঝুঁকি বাড়তে পারে বলে এজেন্সি আরও জানায়। দ্বিপাক্ষিক সম্পর্ক তিক্ত হয়ে আসার মুখে জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া তাকেশি বেইজিংয়ে চীনের উপপ্রধানমন্ত্রী হ লিফংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত বছর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ের সংসদে তাইওয়ান জরুরি পরিস্থিতি সম্পর্কিত মন্তব্যের পর জাপান ও চীনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। জাপানের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন সংস্থার প্রধান ইওয়াইয়া মঙ্গলবার গ্রেট হল অফ দ্য পিপলে চীনের অর্থনৈতিক নীতি নির্ধারক হর সাথে সাক্ষাৎ করেন। বৈঠকের শুরুতে হ বলেন, কিছু জাপানি রাজনীতিবিদ সামরিকবাদকে পুনরুজ্জীবিত করার এবং তাইওয়ান প্রশ্নে চীনের সীমা অতিক্রম করার চেষ্টা করছেন। তিনি বলেন যে এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে প্রভাব ফেলছে। উপপ্রধানমন্ত্রী আরও বলেন যে ভ্রান্ত মন্তব্য থেকে সৃষ্ট অসুবিধা ও দ্বন্দ্ব কাটিয়ে উঠে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আবারও এগিয়ে যেতে পারে। জাপান ও চীনের মধ্যকার সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইওয়াইয়া, যা তার মতে বর্তমানে এক গুরুতর অবস্থায় রয়েছে। চীন দৃশ্যত ইওয়াইয়ার উপর চাপ সৃষ্টি করে তাকাইচি প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখতে চাইছে। বৈঠক শেষে ইওয়াইয়া সাংবাদিকদের বলেন, চীনে বসবাসকারী জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিরল খনিজ উপাদান ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানির অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করতে চীনা পক্ষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। জাপানের একটি হাসপাতাল ইনডিউস প্লুরিপোটেন্ট স্টেম সেল বা আইপিএস কোষ থেকে প্রাপ্ত কার্ডিয়াক মাসেল সেল শিট ব্যবহার করে প্রথম হার্ট সার্জারি বা হৃৎপিণ্ডের অস্ত্রোপচার সম্পন্ন করেছে। মার্চ মাসে সরকারি চিকিৎসার অনুমোদন দেয়। এনএইচকে জানতে পেরেছে যে মঙ্গলবার ওসাকা শহরের ওসাকা কেইসাৎসু হাসপাতালে এই অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। কার্ডিয়াক মাসেল সেল শিট রিহার্ট সরকারের অনুমোদন পাওয়ার পর সেপ্টেম্বর মাস থেকে স্বাস্থ্য বিমার আওতাভুক্ত হওয়ার যোগ্যতা এটা অর্জন করেছে। অস্ত্রোপচারের জন্য সকাল প্রায় 8:30 তাপমাত্রা নিয়ন্ত্রিত একটি আধারে রাখা শিটগুলো হাসপাতালে আনা হয়। 50 এক রোগীর দেহে সেগুলো প্রতিস্থাপন করা হয়, গুরুতর হৃদযন্ত্রের সমস্যায় যিনি ভুগছেন। অস্ত্রোপচারটি প্রায় 1 ঘন্টায় সম্পন্ন হয়েছে এবং রোগীর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। হাসপাতালের প্রেসিডেন্ট সাওয়া ইয়োশিকি, যিনি এই শিটগুলো তৈরির দায়িত্বে ছিলেন এবং অস্ত্রোপচারটি সম্পন্ন করেন, তিনি এই প্রক্রিয়াটি অত্যন্ত মসৃণ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই অস্ত্রোপচার হল প্রথম পদক্ষেপ এবং তিনি আশা করছেন যে এই চিকিৎসা পদ্ধতি দ্রুত ছড়িয়ে পড়বে, যাতে একই সমস্যায় ভুগছেন এমন লোকজনকে এটা সামান্য হলেও সাহায্য করতে পারবে। শর্ত সাপেক্ষে শিটগুলো সরকারি অনুমোদন পেয়েছে। আরও অস্ত্রোপচারের মাধ্যমে এগুলো নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করা, যার মধ্যে অন্তর্ভুক্ত। যে কোম্পানি এগুলো তৈরি করেছে তাদের লক্ষ্য হল 2033 মধ্যে দেশব্যাপী প্রায় 20টি চিকিৎসা কেন্দ্রে 75 রোগীর দেহে এসব শিট প্রতিস্থাপন করা।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। পারমাণবিক নিরস্ত্রীকরণের বৈশ্বিক প্রচেষ্টায় অগ্রগতির অভাবের মধ্যে জাতিসংঘ মহাসচিব তীব্র সংকট বোধ প্রকাশ করেছেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবসের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, শীতল যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আমরা সবচেয়ে বিপজ্জনক পারমাণবিক মুহূর্তে মিলিত হয়েছি। তিনি আরো বলেন যে পরমাণু অস্ত্রের ভাণ্ডারগুলোর সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হচ্ছে। পারমাণবিক শক্তিধর দেশগুলোর প্রতি তিনি পরমাণু অস্ত্রের যে কোনো ব্যবহার রোধ করতে সংলাপে ফিরে আসার আহ্বান জানান। জাতিসংঘে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামাজাকি কাজুয়ুকি ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সিটিবিটি এবং চুক্তির দ্রুত কার্যকর হওয়া নিয়ে জাপানের অঙ্গীকারের উল্লেখ করেছেন। ইয়ামাজাকি আরো উল্লেখ করেন যে হিরোশিমা ও নাগাসাকির অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা জাপান আরো সম্প্রসারিত করবে। পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো থেকে অংশগ্রহণকারীদের মধ্যে চীন, ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরাও ছিলেন। দেশের পারমাণবিক সক্ষমতা চীন দ্রুত বৃদ্ধি করে চলেছে বলে ধারণা করা হয়। দেশটির প্রতিনিধি বেইজিং এর পারমাণবিক অস্ত্রায়নের সমর্থনে যুক্তি উত্থাপন করে বলেছেন যে এটা হচ্ছে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা রক্ষার অপরিহার্য এক শক্তি। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি মঙ্গলবার ঘোষণা করেছে যে এ বছরের বার্ষিক অধিবেশন নেদারল্যান্ডসের হেগ শহরে স্থানান্তরিত করা হবে। নভেম্বর মাসের শেষ দিকে অধিবেশন শুরু হবে। মূল পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের উপর চাপ প্রয়োগ করে চলেছেন। আগস্টে তার প্রশাসন আদালতে প্রেসিডেন্ট আকানে তমোকো সহ আইসিসি নেতৃত্বের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। ভিসা নিয়ন্ত্রণের মতো উদ্বেগ এর ফলে দেখা দেয়, যা সম্ভবত আকানে সহ কিছু কর্মকর্তাকে সমাবেশে তাদের সরাসরি অংশগ্রহণ থেকে বিরত রাখতে বাধ্য করতে পারে। সূত্রসমূহ বলছে, এরকম স্থান পরিবর্তন হচ্ছে অস্বাভাবিক।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
1: This is NHK World。
2: শুনছেন NHK World Japan বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান UTC 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 2রা অক্টোবর শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। বৃহস্পতিবার জাপান বিদেশি নাগরিকদের জন্য বসবাসের অনুমতি লাভের প্রক্রিয়ার ফি বাড়িয়েছে। আগে অভিবাসন মেয়াদের নবায়ন বা মর্যাদা পরিবর্তনের জন্য কাউন্টারে গিয়ে দিলে 6,000 ইয়েন বা প্রায় $38 এবং অনলাইনে 5,500 ইয়েন বা প্রায় $35 খরচ হতো। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া নিয়মে সময়কালের ওপর নির্ভর করে খরচে তারতম্য হবে। 3 মাস পর্যন্ত সময়ের জন্য বসবাসের মেয়াদ বৃদ্ধি বা অভিবাসন মর্যাদা পরিবর্তনের ক্ষেত্রে কাউন্টারে গিয়ে জমা দেওয়া এবং অনলাইনে জমা দেওয়া এই দুই ধরনের আবেদনের জন্যই ফি বাড়িয়ে $10,000 বা প্রায় $63 করা হয়েছে। বসবাসের মেয়াদ 1 বছরের জন্য বাড়ানোর ক্ষেত্রে কাউন্টারের ফি বাড়িয়ে $33,000 বা প্রায় $210 এবং অনলাইনে $27,000 বা প্রায় $170 করা হয়েছে। বসবাসের মেয়াদ বাড়িয়ে 5 বছর বা ততোধিক করার ক্ষেত্রে ফিয়ের পরিমাণ বাড়িয়ে কাউন্টারে $75,000 বা প্রায় $476 এবং অনলাইনে $65,000 বা প্রায় $413 করা হয়েছে। স্থায়ী বসবাসের অনুমতির ফি $10,000 থেকে $2,00,000 বা প্রায় $1,270 পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি শুধুমাত্র কাউন্টার থেকেই নেওয়া যাবে। কিছু লোকের জন্য ফিতে ছাড় দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন শরণার্থী হিসেবে চিহ্নিত এবং কঠিন আর্থিক সংকটে থাকা ব্যক্তিরা। বিদেশীদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার বাছাই নির্দেশিকাও সংশোধন করা হয়েছে। এই মর্যাদা মঞ্জুর করার বিষয়টি বিবেচনা করার সময় কর্তৃপক্ষ দেখবে যে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ধারাবাহিকভাবে একই আকারের একটি জাপানি পরিবারের গড় আয়কে অতিক্রম করছে কিনা। সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে জাপানের বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক মনোভাবে উন্নতি হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত জাপানের কেন্দ্রীয় ব্যাংক বিওজে বা ব্যাংক অব জাপানের পরিচালিত তানকান সমীক্ষা অনুসারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত চাহিদার কারণে টানা ষষ্ঠ ত্রৈমাসিকেও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। মনোভাবের সূচক পূর্ববর্তী ত্রৈমাসিকের তুলনায় 2 পয়েন্ট বেড়ে +24 দাঁড়িয়েছে। একটি ধনাত্মক সংখ্যা দেখাচ্ছে যে নিরাশ কোম্পানির চেয়ে আশাবাদী কোম্পানির সংখ্যা বেশি। কেন্দ্রীয় ব্যাংক প্রায় 9,000 কোম্পানির ওপর সমীক্ষাটি চালায়। সেমিকন্ডাক্টরের চাহিদা বৃদ্ধির ফলে বিশেষ করে অলৌহ ধাতু উৎপাদনের যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির খাতে আস্থা বেড়েছে। তবে একই সময়ে উৎপাদন বহির্ভূত খাতের বৃহৎ প্রতিষ্ঠানগুলোর মনোভাব 2 পয়েন্ট কমে +35 নেমে এসেছে। ক্রমবর্ধমান কর্মী ও কাঁচামালের খরচ এবং সেই সাথে খারাপ আবহাওয়া খুচরো বিক্রেতাদের পাশাপাশি আবাসন ও রেস্তোরাঁ খাতের প্রতিষ্ঠানগুলোর আত্মবিশ্বাসে আঘাত এনেছে। তীব্র কর্মী ঘাটতি থাকা ক্ষেত্রসমূহে বিদেশীদের কাজ করতে আমন্ত্রণ জানানোর জাপানি পরিকল্পনা একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। জাপানি শিক্ষকের অভাবে স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পক্ষে নতুন এই কর্মসূচির ভাষা সংক্রান্ত শর্ত পূরণ করা কঠিন হতে পারে। আগামী বছরের এপ্রিল থেকে শুরু করে 2 বছরে 420,000 পর্যন্ত বিদেশিকে গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। এই পরিকল্পনাটি তাদের জন্য প্রযোজ্য যারা জাপানি ভাষায় দক্ষতা বা অধ্যয়নের শর্ত পূরণ করেন এবং এতে নির্মাণ, নার্সিং সেবা, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে কাজ পাওয়ার সুযোগ রয়েছে। দক্ষতা বাড়ানোর জন্য কর্মসংস্থান শীর্ষক নতুন কর্মসূচিটি 30 বছরেরও বেশি সময় ধরে চালু থাকা কারিগরি শিক্ষানবিশ প্রশিক্ষণ কর্মসূচির স্থলাভিষিক্ত হবে। যেসব আবেদনকারী দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না
তাদের কাজে যোগ দেওয়ার আগে 100 বা ততোধিক ঘন্টা ভাষার ক্লাস করতে হবে এবং 3 বছর ব্যাপী কর্মসূচি চলাকালীন নিয়োগকর্তার খরচে আরও 100 বা তার চেয়ে বেশি ঘন্টার ক্লাস করতে হবে। জুন মাসে প্রায় 900টি জাপানি ভাষার স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের উপর পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে 30% কম প্রতিষ্ঠান জানিয়েছে যে তারা এই ধরনের কোর্স প্রদান করতে পারে বা প্রদান করার কথা বিবেচনা করে। অভিবাসন পরিষেবা এজেন্সি এই সমীক্ষাটি পরিচালনা করে এবং সহযোগিতার আহ্বান জানাতে গত মাসে জাপানি ভাষার স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ব্রিফিং সেশনের আয়োজন করে। এজেন্সির একজন কর্মকর্তা মান বজায় রেখে প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করার জন্য কোর্স আয়োজনের বিষয়টি বিবেচনা করতে তাদের অনুরোধ জানায়।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। বৃহস্পতিবার থেকে চীনের জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি শুরু হয়েছে। এই ছুটিতে কোটি কোটি চীনা ভ্রমণে বের হন। তবে জাপান ভ্রমণকারীর সংখ্যা দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতির কারণে এবার হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। চীন সরকারের অনুমান, এই ছুটির সময়ে মানুষের 2.13 বিলিয়ন ভ্রমণ হবে। চীনের বৃহৎ ভ্রমণ সংস্থার ভাষ্যমতে এই সময়ের জনপ্রিয় গন্তব্যস্থলগুলো হল দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপ। এর আগে জাপান চীনা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল, তবে এবছর শীর্ষ তালিকায় দেশটি অন্তর্ভুক্ত নয়। দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতির জেরে চীনা বিমান সংস্থাগুলো জাপানের বেশ কয়েকটি রুটে তাদের পরিষেবা স্থগিত করেছে। ইরান সরকার জানিয়েছে যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাবের বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি জবাব পেয়েছে, তবে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে কারণ শর্তাবলী নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও মতবিরোধ রয়েছে। গতকাল বুধবার তেহরান এই ঘোষণা দিয়েছে। ইরান পক্ষ প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার জন্য 7 দিনের একটি পরিকল্পনা পেশ করেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা কাতারের মধ্যস্থতাকারীদের সহায়তায় ধারাবাহিক পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়া তুলে ধরেছেন। প্রতিক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে রয়টার্স সংবাদ সংস্থা বুধবার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে নথিটিতে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের একটি উন্নত সংস্করণে উভয় পক্ষকে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়ার বর্ণনা দেওয়া হয়েছে, যার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপও অন্তর্ভুক্ত।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া, এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। উপস্থাপনায় আমি তনুশ্রী বিশ্বাস
1: এবং আমি হিরক খানও আপনাদের সঙ্গে আছি ভাষা শেখার এই আনন্দময় ভ্রমণে।
0: তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আসরের ৩১তম পাঠ।
1: হারুসান হাউসে বসে যখন তাম, মিয়া এবং কাইতো গল্প করছিল, ঠিক তখনই এসে হাজির হয় মাইক। মার্কিন নাগরিক মাইক জাপানি সংস্কৃতির ভক্ত।
0: তাহলে চলুন শুনি ৩১তম পাঠের কথোপকথন।
2: কন্দোনো দোয়োবি কাইতো তো নিনজা হাকুবুৎসুকান নি ইকিমাসু।
3: মাইক সান ওয়া হন্তো নি নিনজা গা সুকি দেসু নে।
2: হাই, মিন্না দে ইশশো নি ইকিমাসেন কা?
0: এবারে প্রতিটি লাইনের অর্থ বুঝে নেয়ার পালা।
1: তাম এবং মিয়াকে মাইক বলল,
0: আসছে শনিবার কাইতোকে সঙ্গে নিয়ে নিনজা মিউজিয়ামে যাচ্ছি।
1: মিয়া বলে,
3: মাইক সান ওয়া হন্তো নি নিনজা গা সুকি দেসু নে।
0: মাইক সান, আপনি আসলে নিনজা পছন্দ করেন তাই না?
1: জবাবে মাইক তাদের দুজনকেও সঙ্গে যাওয়ার আমন্ত্রণ জানায়।
2: হাই, মিন্না দে ইশশো নি ইকিমাসেন কা?
0: হ্যাঁ, আসুন না সবাই মিলে একসঙ্গে যাওয়া যাক।
1: তখন মিয়া তার অপারগতা প্রকাশ করল।
3: দোয়োবি ওয়া চোট্টো,
0: শনিবার আমার একটু অসুবিধে আছে।
1: এদিকে তাম জানালো,
3: ওয়াতাশি মো জুগিও গা আরিমাসু,
0: আমারও ক্লাস রয়েছে।
1: কাইতো বলে,
0: দুর্ভাগ্যজনক,
4: যা ফুটারি দেই কো।
0: আচ্ছা, তাহলে আমরা দুজনই যাব। মাইক আর কাইতো যে জাদুঘর বা মিউজিয়ামে যাওয়ার পরিকল্পনা করছে সেটি জাপানের মিয়ে জেলায় অবস্থিত। সেখানে ইগা উয়েনো শহর নিনজা পল্লী হিসেবে পরিচিত। আজকের মূল বাক্য হচ্ছে আসুন না সবাই একসঙ্গে যাওয়া যাক। এ ধরনের বাক্য হল কাউকে একসঙ্গে কিছু করার জন্য আমন্ত্রণ জানানোর মোক্ষম হাতিয়ার।
5: ইশ্বনি
0: মানে একসঙ্গে, আর
5: ইকিমাসেন
0: এটা হল যাওয়া অর্থাৎ
5: ইক
0: ক্রিয়ার মার্জিত নাবোধক রূপ। এর পরপর প্রশ্নবোধক পার্টিকেল কা জুড়ে দিলে বাক্যটি আমন্ত্রণ সূচক বাক্যে পরিণত হয়। আজকের পয়েন্ট হচ্ছে এই বাক্য
5: ইশ্বনি ইকিমাসেন কা।
0: আমন্ত্রণ সূচক অভিব্যক্তি প্রকাশ করতে জাপানি ক্রিয়ার মাস রূপ থেকে মাস অংশটি বাদ দিন এবং সেখানে জুড়ে দিন
5: মাসেং,
0: আর সবশেষে পার্টিকেল কা লাগিয়ে বাক্যটিকে কিছুটা ঊর্ধ্বমুখী স্বরভঙ্গিতে বলুন। বাংলায় আমরা যেমন আপনিও যাবেন না বলে একসাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাই, তার অনুরূপ অভিব্যক্তি এটি।
1: বন্ধুরা শুনে শুনে বলুন।
5: ইকিমাসেন কা, ইশ্শো নি ইকিমাসেন কা।
0: এবারে একটি নমুনা সংলাপ শুনি যেখানে একজন আরেকজনকে একসঙ্গে কিছু করার আমন্ত্রণ জানাচ্ছে।
3: কোনবান ইশশো নি গোহান ও তাবে নি ইকিমাসেন কা?
6: ই দেসু নে, ইকিমাশো।
0: শুনলেন নমুনা সংলাপ, অর্থটাও জেনে নিন।
3: কোনবান ইশশো নি গোহান ও তাবে নি ইকিমাসেন কা?
1: আজ রাতে চলুন না একসঙ্গে বাইরে কোথাও খাবার খেতে যাই।
5: কোনবান
0: মানে হলো আজ রাতে, আর
5: ইশ্বনি
0: মানে একসঙ্গে, এরপর
5: গোহাং
0: মানে খাবার, কাজেই
5: গোহাং ও তাবেনি ইক
0: কথাটির মানে দাঁড়াচ্ছে খাবার খাওয়ার জন্য যাওয়া। এবার যাওয়ার আমন্ত্রণ প্রকাশ করতে যাওয়া বা
5: ইক
0: ক্রিয়াপদকে রূপান্তরিত করে
5: ইকিমাসেন কা
0: বানানো হয়েছে।
6: ই দেসু নে, ইকিমাশো।
1: উত্তম প্রস্তাব, চলুন যাওয়া যাক।
0: কারো প্রস্তাব বা ধারণার ব্যাপারে সম্মতি জানাতে
5: ই দেসু নে
0: কথাটি বলা হয়। এরপরে
5: ইকিমাশো
0: কথাটি আসলে যাওয়া বা
5: ইক
0: ক্রিয়ার মাশো রূপ। এই সংলাপে এটি হচ্ছে আমন্ত্রণ গ্রহণ করার অভিব্যক্তি।
1: দিদি, আমার যতটা মনে পড়ছে, 22তম পাঠে আমরা শিখেছিলাম মাশো দিয়ে আমন্ত্রণ জানানো হয়, যেমন আসুন ছবি তুলি কথাটির জাপানি শাসিন ও তোরি মাশো। তাহলে আজকের মাসেনকা কথাটির সঙ্গে মাশো কথাটির পার্থক্য কি?
0: মাশো কথাটি দিয়ে বক্তার প্রস্তাবে রাজি হতে শ্রোতাকে উদ্বুদ্ধ করার ধারণা প্রকাশ পায়। অন্যদিকে মাসেনকা কথাটি দিয়ে বেশ মার্জিতভাবে জানতে চাওয়া হয় যে শ্রোতার পক্ষে একত্রে অংশগ্রহণ সম্ভব কিনা।
1: বুঝতে পেরেছি। বন্ধুরা, এবারে শুনে শুনে বলুন।
3: গোহান ও তাবে নি ইকিমাসেন কা? ইশ্যো নি গোহান ও তাবে নি ইকিমাসেন কা? こんばん、一緒にご飯を食べに行きませんか?

0: আজকের বোনাস বাক্য এটি নেওয়া হয়েছে মিয়ার সংলাপ থেকে। সে যে কথাটি দিয়ে মাইকের প্রস্তাব প্রত্যাখ্যান করল সে কথাটি আমাদের বোনাস বাক্য। শুনলেন বোনাস বাক্য
1: ছোট্ট,
0: কথাটির আসল অর্থ হল একটু, কিছুটা, সামান্য ইত্যাদি। তবে এটিকে একটু মুখের মধ্যে ধরে রেখে সামান্য লম্বা করে এবং নিচু স্বরগ্রামে বললে এটা শোনাবে
1: ছোট্ট,
0: এবং এর মাধ্যমে বোঝাবে যে আপনি কিছু একটা বলতে গিয়েও বলছেন না। জাপানিতে এভাবেই মার্জিত ভঙ্গিতে অপারগতা প্রকাশ করা হয়। কাজেই কথাটি দিয়ে অনেকটা কোমলভাবে বোঝাবে যে শনিবার আমার একটু অসুবিধে আছে বা সেদিন আমি পারছি না।
2: শুনে শুনে বলুন।
0: এ পর্যায়ে আমরা আরো একবার শুনব আজকের স্কিট।
3: কন্দো নো দোয়োবি কাইটো তো নিনজা হাকুবুৎসুকান নি ইকিমাসু।
4: মাইক সান ওয়া হন্তো নি নিনজা গা সুকি দেসু নে।
3: হাই, মিন্না দে ইশশো নি ইকিমাসেন কা?
4: আ, দোয়োবি ওয়া চোট্টো ওয়াতাশি মো জুগিও গা আরিমাসু।
5: জাননে, জা ফুটারি দে ইকো।
6: মাইক তো ইশশো নি পপ কালচার।
7: এবারের পর্ব মাইকের সঙ্গে পপ কালচার। আজ আমরা জাপানের নিনজা সংস্কৃতি সম্পর্কে জানব।
0: নিনজা পুরনো যুগের গুপ্তচর। তাদের মূল কাজ ছিল শত্রুদের কাছ থেকে গোপন খবর সংগ্রহ করা। মনে করা হয় যে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দী নাগাদ প্রতিদ্বন্দ্বী সামন্ত প্রভুদের আমলে নিনজারা সক্রিয় ছিল। তাদের মধ্যে মিয়ে জেলার ইগা রিউ নিনজা এবং শিগা জেলার কোকা রিউ নিনজা ছিল সবচেয়ে বিখ্যাত।
7: নিনজাদের পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় যে এগুলো এমনভাবে তৈরি করা হতো যাতে করে সহজেই তারা আশপাশের পরিবেশে নিজেদের লুকিয়ে রাখতে পারত।
0: আসলে তারা প্রায় ছদ্মবেশ ধরে থাকত এবং ব্যবসায়ী, সন্ন্যাসী অথবা ভ্রাম্যমান মনোরঞ্জকের বেশে তারা সহজেই শত্রুদের এলাকায় প্রবেশ ও বিচরণ করত।
7: ম্যাজিকের মতো কিছু কৌশল তো তারা কাজে লাগাত, তাই না?
0: মাঙ্গা বা সিনেমায় যেসব ট্রিক দেখানো হয় সেগুলো আসল নয়, কিন্তু নিনজারা কিছু চৌকস বাজি দেখাত। তাদের সবচেয়ে বিখ্যাত ট্রিক ছিল তাদের এক বিশেষ অস্ত্র, শুরিকেন নামের তারকা আকৃতির চাকু ছুড়ে মারার বিদ্যা। তবে তাদের প্রকৃত কার্যকলাপের অনেকটাই অজানা রয়ে গেছে, আর এই রহস্যের কারণেই তাদের এতটা জনপ্রিয়তা।
7: নিনজাদের কাহিনী শুনে ওদের সম্পর্কে আরো জানতে ইচ্ছে করছে।
0: বন্ধুরা, এখানে শেষ করছি আজকের সহজ জাপানি ভাষা।
7: আগামী পর্বেও সঙ্গে থাকবেন আশা করি।
8: NHK World, Radio Japan, Tokyo.